0: पूर्वी
1: अच्छा
0: माशाल्लाह बस बिहार आदिक वाले थे रेडियो सोलोमीना और आदिक वाला शाह हुदू करना আচ্ছা আদি গেলে না দা পশ্চিম ওকে কেনা চে আকসার দা প্রোগ্রাম কি দশপি নাইট প্রোগ্রাম কি মুদা হবার কে বলা চে আমাকে টিপি না ওই কেনা টেপ টেপ রিকার্ড দে দা জড়ে সে দি কি মি কেনা দীপ ওরতে বল চে টেপ রিকার্ড
1: কেনা আও নো প্রোগ্রাম আর এই তো মহান দে ওজন দে চিন্তা না কষ্ট বলা
0: শা
1: জেন দা গা আখর চে আজি সফর বলে দে এই দিকে বলা পাবে তুমি দা ছিল মুসলম খতো তা
0: ಸಹಿದ ಠೀಕ್ ಶೋ ಅಚ್ಚಾ ದಾರ ದಾರ ತುವೇಕನ ಅಮೀನ ಅಮಿ ಗೊಲೆನ ಅದಕ್ಕೆ ಗೊಲೆನ ದಪಶ್ತನ ಅವಕ ಚ ಅದಕ್ಕೆ ಗೊಲೆ ಅದಕ್ಕೆ ತಾರಿಕ್ ಬೈದ ಖಬರ ಕವಲ ದೂಸ್ ಕಿದೇಶ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಚತುವಿಚ ಊರ್ವಿಯೇ ಬೇಹ ಡೈರೆಕ್ ಖಬರ ಊರ್ವಿ ನೋ ಅದಕ್ಕೆ ಗೊಲೆ ತದವೆ ಚ ಅದಕ್ಕೆ ಗೊಲೆ ದಾರ ತುವೇಚ ಮಕ್ಷ ಟಿಪಿನ ಮತ್ಲಬ್ ತು ಸಿರಿ ದಲಿ ಚತುಸ್ ಬರ್ತವೆ ಚ ಟೇಪ್ರಿ ಕಾರ್ಡ್ ತೆಗೆ ಪಠಾವೆರು ಚ ಅವಕನ আচ্ছা আচ্ছা আচ্ছা বাসা আচ্ছা দাসে চল বউ কিছু আদি গোলে না বউ পশ্চিমা ওকি কেনা ও ওর তো আদি গোলা হবসা উস ডাইরেক্ট ওরবি আদি গোলে তো দাবেন আদি গোলে দার তো হয়েছে কেমন ও পাঠাবে তো রুচ হচ্ছে আমি গোলা তো পাঠাবে রুচ হচ্ছে তোমরা হ্যাঁ আমি গোলি দি চাহা মতলে দাস অন্ধার ওরবি না পাঠে পশ্চিমা নেওয়া কিনি সন্ধারে পশ্চিমা তো নেওয়া চিকমা সন্ধারে বেরতা প্লেক সরঙ্গি মিজডি
1: বৈসা
0: কলি তো লাগে বিলকুল বাস হবো বিলকুল সি ডেরা মানে না কল কে বলেছি প্রোগ্রাম সে কল হোক বাস আমি গোলে না পশতে না ওকা চিকমা ও পাঠাবে রুচি সই দাম ডেরা মানে না না না বিলকুল বাস ইনশাল্লাহ তো দোয়া গান দিই না বুবি মরি সাই দো ঠিক সো ডেরা যেতাম না তুমি রুখ আল্লাহ তালা রুখ সে হাত দের কি যোগ রুখ ইয়া বিলকুল ঠিক ইয়ে গানা আচ্ছা সাই দা ঠিক সো জি সালাম নজর তোর বলো সা ঠিক সালাম
1: ওয়ালাইকুম
0: আসসালাম জি জি সহি ঠিক ওয়ালাইকুম আসসালাম ডেরা মানে না ওকে ওকে ডেরা মানে না ওকে হাফিজ কল কবলি ডেরা মানে না ইউ জাহান মানে না কবি আইনে আদে গোলা চিকে মধু কেনা হা প্রোগ্রাম ওরবি আদে গোলে ডেরা মানে না বধু গানে কে বসা সোমরা আমি গোলি দি কেনা দে গোলি দি দাগে দু গান ডেরে কবলি জি بس خپل یې امیګولې خپل دې ګولې چې ګیم دی هغه دې یو خدمات کوي او خفه کوي بالکل هما زکه چې امیګولې چې کوم ویکنه دې ګولې هغه دې یو ګرا تاسو پر تکلیفات برداشت کړی وي او ډېر سخت یې تیر کړی یو خوبونه یې نوی کړی کنه خپل بچون چې کوم دی کنه هغه مطلب تکلیف ته نه ور کړی نو امی گولا جی کے مادو کنا آخی دیر زیاد تکلیفات خپل بچونے دے پرا پیر کڑی و برداشت کروی دا سے بابا گان چی کم دی کنا نو آخی ہاں دیر زیاد تکلیفات برداشت کروی بی نو خپل امی گولا او دین لو خپل بابا گان چی کم دی آخی دیر زیاد خدمت کروی شا خجی کسی کالوانے چی بلسو کو دیکھیں دنا دے اسلام علیکم
2: وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ
0: رکیب خسک بخیر
2: سلامون علیکم احترامات میں قبول کا طارق عزیز بھائی رکیب خسک خبر ایک تھا اور ملک ہندی جیل
0: دیر ازیا تو مانا نا رکیب بھائی
2: جی طارق عزیز بھائی
0: خوب خونہ دیر سی
2: ولا تاریک بھائی زنج کا داس دا تار میں درند ہے خوف نا
0: صحیح صحیح بات بالکل آرام کا وجہ دادا گورا صحت پر آرام گورا لگا سرنگ چھ انسان بیمار شی کنا ڈاکٹر تلوٹ شی میڈیسن ویر کی ٹیک شی ورترا دسے گورا دا انسان صحت پر چکم خوب دے کنا آرام دے دا ڈیر انتہائی ضروری دے دسے لگا سرنگ چھ سڑائی میڈیسن استعمال کی
2: بالکل طریق بھی تو اڈر گڈ سفر او کرا دیر علی چھ تو دے ہو اڈر جت مطلب دسے سنا چھیلے جے خاص نقصان دا دا دا بلڈ چیکنگ دا دی منیجر جو گہرا اثر ورزائی مطلب بنا وچائی جو رنگی چی دو کنا غاٹ نقصان زیادہ دغه بلڈ تو زور لیر کئی بلڈ چکل وجود کی کمزور شی نو زیرا خبر تو بیا سڑی تا تکلیف کی کرا
0: جی
2: نو مجھے تا پچار دو چھے انہی ان سمنا ملگری ٹائم چھے دا غا خوپا بندی تو ویلے چھے خوب دیر دور بھی دا دے کم از کم چھے انسان اٹھ گئے یا چھے گئے خوب کئی بیا ہاں
0: بالکل رکیب بھائی سب ابل وڑے پروگرام سے
2: نو ویته ای ها سګر وزیر باندې چې اول می ته او بیا ځان دی یارا اول می ته او بیا ځان دی یارا بیا هم بلیږي نا ارمان دی یارا
0: صحیح
2: ته سلام جواب هم نه راکوي ته سلام جواب هم نه راکوي ما در نه سر او مال قربان دی یارا او خطا هم زم او را ګور هم نه
0: جی
2: او حفا هم زیم او را گوره هم نا دا تا کم مذهب خفگان ده یارا
0: جی
2: ترگریز بایی جی خان من دتیم گا تو دو باس که سو خیر دیو من اوری تو گتیم من جی خوگو تاورا خوالو تانی دو سلوم دی خادا باد دو سی او بدو ازانو که مدیاد تا سی جلو یلا فاما
0: سیده دیرا منانا تینکیو رکیب خوشکیو جهان بنا موسیقی

0: আচ্ছা জি, কাসি কালবানে বলসুকো দেখি আমরা নার্সি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো খবর কি ভাই, কেমন জানা? সো কা
1: ইমান খবর?
0: ইমান খবর কি ভাই, কারক না? ইমান সরং শাই আও, বিলকুল ঠিকঠাক। দাসি খফা খফা লাগে জি?
1: না ভাই।
0: হ্যাঁ খবর বানে সেই না পেয়েছ সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা সহি না না খেয়ার দি বাস মাদ্রাসা কল দি বিলকুল লাগে দলাই দে ডেরা মারা না প্রোগ্রাম কে দে কল বকো বাবা খেয়াল মখে প্রোগ্রাম কে দে হ্যাঁ কল করে ও আও কেন বিলকুল মত বাস পাতা ও লাগে দলা চি কাল দি কড়ে মখে হ আচ্ছা দার তো আছে প্রোগ্রাম ওর বে এসবে প্রোগ্রাম আচ্ছা বেগা হবা দা সেবা কেনা চি গোরা খালাং কি দা কম দ মঙ্গল পুরস প্রোগ্রাম দে দেশ পেদস ন 12 বজে পরে ন দদি লাকা ফরমেট বিল শান্তি হো বেগা মোলস কি ফরমেট ورতা খালাং কি ফরমেট বে বিলকুল আগা ফরমেট বি হো বগা বেগা মোলস কি ورতা চেঞ্জ কো প্রোগ্রাম পীর পৌরস তো আগা প্রোগ্রাম চিকম দে ওর বই দ ইতার পৌর বাই হ্যাঁ বারা না গ্যারা না এক বজে পরে না ওর বই আব ওস প্রোগ্রাম উই দ পীর পৌরস আই নি দ দ্রেম পৌরস দ গ্যারা না এক বজে পরে
1: মুগ
0: দ সোলর ডালে ইন ইতার ওয়ালা মে পরে ডাল জামালা মে পরে ডাল বাই তব সিয়া বরাস বাই সোলর ওয়া সবাই ডাল ইয়া বুত দ বু মো মো বে আছে তাইও কা কাম ইতার ওয়ালা পরে ওয়া সবাই ডাল বাই মুগ ডাই ইলা খাজে সাইদা ডেরা মানা না লয়া খাজা ছি কল কোলে দুয়া গান।

খাজিয়ে চলবে আহার খেলে চলো মিনা বারোটা চারতে চারতে মজরে দেছি এনেকে রেডিও মন করে ওজরে দেছি কারকতে বনোডো মেল আও দেনে লভা লকি মরবত শেমালি বদিরসান চোল উদাহর কে লেই বুরগাম সিং